0: ভাসে বাহে গুরু।
1: শ্লোক মহলা পহলা, পড় পড় গড্ডি লদিয়ে পড় পড় ভরিয়ে সাত, পড় পড় বেড়ি পাইয়ে পড় পড় গড্ডিয়ে খাত, পড়িয়ে যেতে বর্ষ বর্ষ পড়িয়ে যেতে মাস, পড়িয়ে যেতে আর যা পড়িয়ে যেতে সাস। নানক লেখে এক গল ওর হোমে চকড়া চাক মহলা পহলা।
0: লিখ লিখ পড়িয়া তে তাকড়িয়া, বহু তীর্থ ভবিয়া তে তোলবিয়া,